ত সমুদ্র যে সন দুই গুণ কাঞ্চন ভুবন লোকালোক সমেত হই ব্রহ্মাণ্ড যেমন্ত অটই বর্ষ পর্বত নদী মান যেতেক এহাঙ্ক বর্ণন জ্যোতিষ চক্র ধ্রুব চক্র আবর শিশু মার চক্র পাতাল নরক বর্ণন পাপে নরক ভোগ।

కర్పూర గౌరం కరుణావతారం సంసారసారం భుజగేంద్రహారం సదా వసంతం హృదయారవిందే భవం భవానీ సహితం నమామి. మౌసుమీర విరత బారిధారా మేఘమల్హారరే ఘనీభూత ఆకాశ తళె తృణ ఓ శస్యరాజిర సబుజ ఆస్తరణ ఘడఘడిరే నినాదిత గగన తుహాకు తుహా గర్జనశీళ పవన సహిత శ్రావణీ శోభామండిత పరివేశరే ధరణీకు సుశోభిత కరి ప్రకృతిరాణీ సౌభ్య శైవ ఉపాసనారె నిమజ్జిత హే. ఆశుతోష గంగాధర దేవాధిదేవ మహాదేవంకర ఆరాధనార ఏహా హి హేఉచి ప్రకృష్ట సమయ. ভগবান শিব সর্বশক্তিময় সর্বব্যাপী ও সমস্ত সৃষ্টির মূল শিব তত্ত্বরু হি চরাচর সংসার উদ্ভূত আউ প্রত্যেকটি দৃশ্যা দৃশ্য জাগতিক তত্ত্ব তাঙ্করি ঠারে হি সমর্পিত হেউছি ও বিলীন হেউছি. শিব কৌণসি শরীরধারী ঈশ্বর নুহন্তি, সে সমস্ত তত্ত্বর তত্ত্বাধীশ. সাংখ্যমতরে তত্ত্ব সংখ্যা চব্বিশ থাকবে, শৈবমতরে তাহা ছত্রিশ. যথা শিব শক্তি সদাশিব ঈশ্বর শুদ্ধ বিদ্যা জ্ঞান নিয়তি বিদ্যা রাগ কলা বা ক্ষমতা মায়া পুরুষ বুদ্ধি অহংকার প্রকৃতি স্রোতত্বক চক্ষু জিহ্বা ঘ্রাণ এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বাক পাদ পাণি পায়ু উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রিয় রূপ রস গন্ধ স্পর্শ এই পঞ্চ তন্মাত্রা খিত্যাপ তেজ মরুত ব্যোম এই পঞ্চ মহাভূত ও মন. শিব তত্ত্ব অনুযায়ী এই ছত্রিশ তত্ত্ব হি হেউছি সংসার. সংসারর অর্থ হেউছি সম্যক সরতি ইতি, অর্থাৎ যাহা রহে নাহি সর্বদা গতিশীল. তেণু সংসার মিথ্যা, জীব হি শিব, জীব হি ব্রহ্ম. ভগবান শিব সমস্ত গোচর অগোচর তত্ত্বর আধার. শিব তত্ত্বর মূল হেউছি শিবোহম, অর্থাৎ মো ভিতরে হি সমগ্র সৃষ্টি ব্যাপ্ত, সবু সৃষ্ট ও বিনষ্ট হেউছি. পুণি শিবর ব্যাখ্যা হেউছি স ই ব, সর অর্থ শরীর, ই ঈশ্বর, বর অর্থ বায়ু, অর্থাৎ শরীর ঈশ্বর তত্ত্ব বায়ুকু নেই চলমান. শিবরু ই কাঢ়ি নেলে তাহা শিব ন হই শব হইযিব. এই শিব তত্ত্বকু প্রাথমিক স্তরে সাধারণ ব্যক্তি নিজ মনরে অবধারণা করিবা সহজ সাধ্য নুহে. তেণু শিবঙ্কর সাকার আরাধনার মার্গ বতাই দিয়া যাইছি. তেণু পূর্ণরূপে কাঙ্কর্য ভাব রখি শিব শরণাপন্ন হেবা হি প্রকৃষ্ট মার্গ. এহাদ্বারা সাধকর রুদ্ধ মানসিকতা ক্রমশ মুক্ত হই এই তত্ত্বরে সে আসীন হেব ও জীবনমুক্ত হেব. তেণু ভগবত পাদ শ্রী শঙ্কর গাউছন্তি, আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিনম জাতি ক্ষয়ম যৌবনম প্রত্যায়ান্তি গতাহ পুনর্নদিবসহ কালো জগত ভক্ষক লক্ষ্মীস্তোয়তরঙ্গম ভুঙ্গ সপম চপলম বিদ্যুজ্জ্বলম জীবিতং তস্মন্মং শরণঙ্গতম শরণদ তুং রক্ষ রক্ষাধুনা. তাঙ্কঠারে হি ক্ষমা প্রার্থনা করিবা উচিত. স্নাত্বা প্রত্যুষকালে সপন

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতা বন্ধু সময় বর্তমান 8:35 এথর প্রচার করছু কতোটি ওড়িয়া ভক্তি সঙ্গীতর কার্যক্রম গীত গীতাঞ্জলি। কার্যক্রমের প্রারম্ভে শুণন্তু অনিল বাউরাঙ্ক কণ্ঠরে অলেখ বিশ্বালঙ্ক রচনার বিকাশ শুক্লাঙ্ক সঙ্গীত নির্দেশনারে প্রথম গীতাঞ্জলি।

শ্রোতাবন্ধু, আজ আমি জাণিবা বিজ্ঞান জগতর এক আকর্ষণীয় আবিষ্কার বিষয়ে, হিলিয়াম আবিষ্কার দিবস। হিলিয়ামর কাহিনী অন্যান্য রাসায়নিক মৌলিক ঠার টিকি ভিন্ন, কারণ এহা প্রথমে পৃথিবীর নুহে সূর্যরে আবিষ্কৃত হয়েছিল। এই কারণর হিলিয়ামর নাম মধ্য সূর্য সহ জড়িত। গ্রিক ভাষার হিলিয়াস শব্দর অর্থ হচ্ছে সূর্য। 1868 মসিহারে ভারতরে ঘটিথিবা এক সূর্যগ্রহণ সময়রে বিজ্ঞানী মানে সূর্যর আলোকর বর্ণালী বিশ্লেষণ করেছিলেন। ফ্রান্সর খগোল বিজ্ঞানী পিয়ের জেনসেন সূর্যর বর্ণালী এক অজনা হলদিয়া রেখা লক্ষ্য করেছিলেন। সেই সময় ইংল্যান্ডর বিজ্ঞানী নরম্যান লকিয়ার মধ্য স্বাধীনভাবে সেই অজনা বর্ণালী রেখাকে অধ্যয়ন করেছিলেন। বিজ্ঞানী মানে অনুমান কলে যে এহা সূর্যরে থিবা এক অজনা মৌলিকর সংকেত। সেই অজনা মৌলর নাম রখাগলা হিলিয়াস, অর্থাৎ সূর্যর নামর জন্ম নেইথিবা এক নূয়া মৌল। এই ঘটনা বিজ্ঞান ইতিহাসরে অত্যন্ত বিশেষ, কারণ এহা প্রথম থর থিলা যেতেবেলে কোনসি রাসায়নিক মৌলিককু পৃথিবীরে মিলিবা পূর্বরু অন্য এক জ্যোতিষ্ক সূর্যরে চিহ্নট করা যাইথিলা। সূর্যরে হিলিয়াম চিহ্নট হবার প্রায় 27 বর্ষ পরে 1895 মসিহারে ব্রিটিশ রাসায়নবিদ উইলিয়াম রামশ পৃথিবীরে হিলিয়াম গ্যাসর উপস্থিতি প্রমাণ করেছিলেন। সে এক খনিজ পদার্থ ক্লাভাইট উপরে পরীক্ষা করিবা সময়রে হিলিয়াম গ্যাস পাইথিলে। পরে বিজ্ঞানী মানে নিশ্চিত কলে যে সূর্যরে চিহ্নট হইতিবা অজনা মৌল ও পৃথিবীরে মিলিথিবা গ্যাস এক মৌল হিলিয়াম। হিলিয়াম এক রঙ্গহীন, গন্ধহীন ও অত্যন্ত হালুকা গ্যাস। এর রাসায়নিক প্রতীক HE এবং পরমাণু ক্রমাঙ্ক 2। এহা নোবেল গ্যাস পরিবারর এক সদস্য এবং সাধারণ পরিস্থিতিরে অন্য মৌল সহিত সহজরে রাসায়নিক প্রতিক্রিয়া করে না। হিলিয়ামর ঘনতা বায়ুঠার কম হইতিবারু এহাকু বেলুন ও বিমানযানরে ব্যবহার করা যায়। হিলিয়াম দহনশীল নুহে, তেণু এই ক্ষেত্রে এহা এক অপেক্ষাকৃত সুরক্ষিত গ্যাস। চিকিৎসা বিজ্ঞানরে MRI মেসিনর সুপর কংক্রিট চুম্বককু থন্ডা রক্ষা পাই তরল হিলিয়াম ব্যবহার করা যায়। শিল্প ক্ষেত্রে ওয়েল্ডিং, লিক চিহ্নট ও বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের এর আবশ্যকতা রয়েছে। অন্তরীক্ষ গবেষণা ও রকেট প্রযুক্তিরে মধ্য হিলিয়ামর ব্যবহার হুয়ে। হিলিয়াম আমপাই এক মূল্যবান প্রাকৃতিক সম্পদ। পৃথিবীরে এর উৎস সীমিত এবং এহাকু সহজরে পুনঃ উৎপাদন করিহব না। তেণু যে ক্ষেত্রে হিলিয়ামর বৈজ্ঞানিক আবশ্যকতা অধিক, সেঠারে এর অপচয় রক্ষা ও পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি। হিলিয়ামর আবিষ্কার আমাকে এক অদ্ভুত কথা শিখায়। ব্রহ্মাণ্ডকে বুঝিবার মানুষের উৎসুকতা ও বিজ্ঞানর শক্তি কেতে দূর পৌঁছি পারে। প্রথমে সূর্যর আলোকরে চিহ্নট হইতিবা এক অজনা বর্ণালী রেখা, পরে পৃথিবীরে এক নূয়া মৌলর আবিষ্কার, এহা বিজ্ঞান ইতিহাসর এক অসাধারণ অধ্যায়। তবে শ্রোতাবন্ধু, আসন্তু হিলিয়াম আবিষ্কারর এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করিবা সহিত বিজ্ঞান প্রতি আমার আগ্রহ ও জিজ্ঞাসাকে আহুরি বড়াইবা। কার্যক্রমে আগকু বড়িয়া পূর্বরু আসন্তু শুনিনেবা এক সুন্দর সুমধুর গীতটিয়ে।

শ্রোতাবন্ধু শুনুছন্তি কেতুটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর পরবর্তী গীতটি প্রচার করছু শিল্পী সঙ্গীতা মাসীঙ্ক কণ্ঠরে সুরেশ কুমার দাসঙ্ক গীত রচনারু।

0: শ্রোতা বন্ধু জুহার, গাঁ মার কথা কার্যক্রমকে আপন সবকে স্বাগত করুছ। যেতে আজ সহরি সভ্যতা চারবাটে মাড়িগলে বি ই গাঁর মহক সবুবেলে গোটে অলগা আছে। গাঁনে যেন মনে বসবাস করুছন, তাকর চালি চলন, তাকর সংস্কৃতি পরম্পরাকে বঞ্চাই করি সেমনে মাইটকে আবৃ করি অছনে। আর সে গাঁর স্থিতি সবু আজি কেন প্রকার নে অছে, সেন আমর যেন লোকবাক সবু রহলে সেমনে কেনতা করি অছন, তাকর পরম্পরা আজি কেতে দূর বিকশিত হয়েছে, ই সবকে আজি লোকমানকর পাখে পৌঁছাবার কাজে বলি করি আজি আমি গাঁ মার কথা বলি করি গোটে কার্যক্রম আমি আগকে বড়াইছু। তো শ্রোতা বন্ধু চালন, ভবানীপাটনা ঠানু 19 কিলোমিটার থিবার গোটে গাঁ, সে গাঁ কেনটা, কেন প্রকার নে তার স্থিতি আছে, সে বাবদকে আজি আমি কথাবার্তা হেবাকে আজি আমি সে গাঁকে পৌঁছিছু। ইন আমি অনেক গুড়ে লোকমনকে নিজর ভাই বন্ধু কুটুম ভলিয়া লোকমনকে দেখিছু, সেমনে আমকে খুব আদর সহিত আমকে গ্রহণ করিছন। তো চালন আজি এই গাঁর গুটে পুরখা বাবা গুটকর সঙ্গে আজি আমি কথাবার্তা হেমা, গাঁর স্থিতি, গাঁর ইতিহাস আর গাঁর বর্তমান অবস্থিতি বিষয় নিয়ে তাঁকে পচারি করে জানমা। জুহার
1: জুহার ভাই জুহার,
0: আপনার পরিচয় টিকে আমার শ্রোতা বন্ধু মানকে দেবে।
1: মোর পরিচয় হচ্ছে, মোর না হচ্ছে শ্রী নরোত্তম পাত্র, নাসিগাঁ গাঁ, আর জনে কবি লেখক।
0: আচ্ছা, এটা তো আপনার পরিচয় গলা। ভবানীপাটনা ঠানু আপনার গাঁ কেতে কিলোমিটার হবা, আর যাবার আসবার লাগে কেন

0: বুঝাই দেসুঁ যে এই গাড়ি নেবা বলি করি, তো সে অনুসারে লোক সুবিধা পাউছন। আর তোর সহিত আমি সুগার পেসেন্ট, বিপি পেসেন্ট, সিকলেন্ড পেসেন্ট এমানকে মধ্য আমি বুঝাইছিসুঁ যে আমার ইনে সুবিধা হচ্ছে, আর তুমি আস আর চেকআপ হব, যে মানকর পজিটিভ হবা সেমানকে গভর্নমেন্ট থ্রুরু ঔষধ দিয়া যা বলি করি আমি বুঝাসুঁ। আর প্রায় আয়ুষ্মান বি আর আমি সেমানকে চেকআপ আমার দিদি আজ্ঞা করছন। আয়ুষ্মান কার্ড যেতে দেলে সরকার তরফরু সবু আমি বাঁটি দেলু, অধিকাংশ লোক বর্তমান সুদ্ধা বি আয়ুষ্মান কার্ড নাই পাই পারবা তা। কফ পরীক্ষা লাগি আমি সিএসসি কে নি কর যাইছু, তার পজিটিভ যদি হেলা বলে সে লোককে আমি 10 মাধ্যমে মেডিসিন 6 মাস পথে খাইবা লাগি আমি নিজে দেসু। তার থুপ যেটা বাহার বা তাকে গোটে জায়গার সে ডবা নে রখবা লাগি, প্লাস্টিক ডবা রে ধুলি কি কোনসি টিকে দি করি ঘোড়াই কর রখবা লাগি তাকে বুঝা হেছি।
1: তাকে পরীক্ষা করবা লাগি
0: তাকে 2 মাস পূর্বরু আমি প্লাস্টিক গুড়িকে চেকআপ লাগি পঠাইছু, তারপরে আর মেডিসিন দেসন। তার যদি কোন মেডিসিন খাওয়া ভিতরে কোনসি অসুবিধা হচ্ছে বলে তাকে আমি বড় হসপিটাল কে বি পঠাইছু। সেমানকে গভর্নমেন্ট থ্রুরু প্রতি মাসে 500 টাকা আর অন্ডা চাউল তেল বড়ি ডাল এসবু গভর্নমেন্ট সুবিধা দিয়েছন, সে পাই পারুছে নাই টিভি পেসেন্টকে। প্রসূতি মা মানকে গর্ভবতী যেতে গর্ভ 6 মাস পূর্বরু সেমানে 6 মাস বি পুরি যাইছি সেমানকে বর্তমানে ভে যেন সরকার লাগু করিছন, ঝিও হেলে 12,000 আর পুয়া হেলে 10,000, সেমানে 6 মাস ভিতরে কিংবা 6 মাস আগকে বি যাইছি সেমানে 6,000 পাইছন। তারপরে সবু ছুয়া হি সারি করি ডোজ সবু পুরা কলা পরে আর 6,000 পাইছি।
1: যা হো দিদি, আজি সরকারকর যেন বিভিন্ন প্রকার যোজনা আপনকর গাঁরে চালিছে তার উপরে আপন বহুত বড়িয়া হিসাবে ইনে কাম করুছন, আর সে যোজনা দ্বারা আপনকর গাঁর পিলাঠানু বুড়াপতকে সবু তার লাভ বি সেমানে পৌঁছন। যা হো এতকি আপনকর মূল্যবান সময় আমার কার্যক্রমকে দিথিবা কারণ আপনকু আমার আকাশবাণী তরফরু বহুত বহুত ধন্যবাদ আর জুহার দিদি।
0: জুহার আজ্ঞা।
1: তো শ্রোতা বন্ধু, আমি যেতেবেলে নাসিগা কে আসিছু, চালন সেনর জনে আমি চাষী দাদাকে ভেটমা, তাঙ্কু পচারি করে জানমা তাঙ্কর চাষবাস বিষয় নে, তাঙ্কর সঙ্গে কিছু আমি সুখ দুঃখ হেমা, তাঙ্কর জীবনর কিছু কথা আমি তাঙ্কু পচারি করে জানমা। দাদা জুহার।
2: নমস্কার।
1: আপনকর পরিচয় টিকে আমার শ্রোতা বন্ধু মনকে দেবে?
2: মোর না রাজীব সব, গাঁ নাসিগা।
1: আচ্ছা, আপনকে কেতে বছর হবা?
2: কেতে বছর হবা যে আজাটা কই পারবি? হয় 80 বর্ষ হইতেবা।
1: আমি দেখুছো যে আপন ই 80 বর্ষ বয়স নে বি ই ছেল দুইটা ধরি করে এটা খেত বাটে এটা যৌচন হেন তাহলে।
2: এই ছেল দুই বড় এটা নেগানো এটা আটু গোটা তো বাদ বাড়ি যে ছেল দুই বড় কে ধরি করে ভটা আড়কে যৌচি। হয়
1: আপনকর কেতে জমি আছে?
2: আপন নেগানো জমি নেগানো 80 ডিসমিল আছে। হয়
1: 80 ডিসমিল জমিনে কেন কেন চাষ সব করছন?
2: 80 ডিসমিল এটা কেন কাই কাঁদুল কুনলা কোলত কুলতা বনছো হয়তো পড়িয়া যাইছে, আর কোন করব? হয় তো চাষবাস বি নেই কেন, সে ধান চাষ কোন করিছো আর কাঁদুল খন বেটা নেই কেন, এটা ট্রাক্টর রে বুনাবুনি করিছো। হয়
1: আমি যেতেবেলে চাষ করুছো পাইন তো নিহাতি দরকার।
2: হয়
1: পাইন নেই হলে তো চাষ নেই হি পারে। পাইন র ব্যবস্থা কেনতা করছন চাষ করবার সময়াতি?
2: পাইন র ব্যবস্থা তো নেই আর কোন কটা করমু আজ্ঞা, এবে সে ইন্দর বর্ষা কে তো আশ্রা করি করি তো চাষবাস করা হচ্ছে। হয় আর কোন করমু এটা? হয় আমার তো ভটা জমি আজ্ঞা। হয় ইন্দর বর্ষা হইলে নে কেন ধান পাচলে খাইছু নাই হইলে নাই মারে মরড়ি আরু।
1: আমি দেখবাকে পৌঁছু যে আপন সবু ছেল মেড়া সবু রাখিছন, ছেল মেড়া গায়ে এটা সবু আপন কেতে পট রাখিছন?
2: এই 3 পট না।
1: ଏଇଟା ବଡ ବଡ ହେଲେ ଏଇଟା ବିକା ବିକି କରସନ କି ତାଙ୍କର ଗୁରସ ବି ଆପଣ ରଖସନ?
2: ନାଇ ଏଇଟା ଗୁରସ ନେଇ ରଖବାର ନା, ଏଇଟା ବଡ ହେଲେ ନେଇ କେନ ଏଇଟା ବିକା ବିକି କରସୁଁ ଆରୁ ନେଇ କେନ ଏଇଟା ଘିନା ବିକିନା କରି ନେଇ କେନ ଖାଇସୁଁ।
1: ଠିକ ଦାମ ମିଲ୍ସି?
2: ହଁ ଠିକ ଦାମ ମିଲ୍ସି ବେଲେ ଜିନିଷ ଦେଖି କର ତ ପଇସା ପତ୍ର ଦେବେ ଆରୁ ଆମର ଜିନିଷ ତ ଏଇଟା ଥିବା ଆରୁ ନେଇ।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু এবে আসন্ত শুনিবা মহিলা মানঙ্ক উদ্দেশ্যে কার্যক্রম শক্তি রূপা

0: and Uttar Pradesh today. The government has announced the National Sports Awards 2025. India's premier women's badminton doubles pair, Teresa Jolly and Pulela Gayatri Gopichand, along with 15 other sports persons from various disciplines, will be presented the Arjuna Award. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু সময় অপরাহ্ন তিনটা বাজে দশ মিনিট চলিত অধিবেশনকু শেষ করা পূর্ব আসন্তু জানি নেবা আজ আমার তৃতীয় অধিবেশনের প্রচারিত হওয়া কার্যক্রমগুলির সূচনা অপরাহ্ন পাঁচটায় শুনবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ যুববাণী শুনবে সিধাসলখ ফোন ইন কার্যক্রম গীতটিয়ে মিতটিয়ে অপরাহ্ন পাঁচটা বাজে তিরিশ মিনিটে সন্ধ্যা ছটা বাজে তিরিশ মিনিটে লোকগীত ক্রমে শুণবে খঞ্জনি ভজন রাতে সাতটার ওড়শা জীবিকা মিশন উপরে আধারিত প্রায়োজিত কার্যক্রম রাতে সাতটা বাজে পঁচিশ মিনিটে জেলা হালচাল ক্রমে শুণবে অনুগুল জেলা সম্পর্কে এবং রাতে সাতটা বাজে তিরিশ মিনিটে শুণবে প্রায়োজিত কার্যক্রম কিষান বাণী এ সমস্ত কার্যক্রমগুলি রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র দেশবন্ধন রাতে আটটার রাতে আটটা বাজি পনেরো মিনিটে প্রচার করব হিন্দি ভক্তিগীত শিল্পী জগজিৎ সিং স্পট স্ক্রিন রাতে আটটা বাজি তিরিশ মিনিটে স্পটলাইট রাতে নটা বাজি পনেরো মিনিটে ও নটা বাজি তিরিশ মিনিটে শুণবে মনি টক এন্ড মন্থন এ সমস্ত কার্যক্রমগুলি রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি অনুরোধে হিন্দি কথাচিত্রার গীত শুণবে রাতে দশটার রাতে দশটা বাজি তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে শুণবে শরদ বাদন রাগ বাগেশ্বরী ঠুমরি পরিবেশন করবে ওস্তাদ আমজাদ আলী খান শ্রোতাবন্ধু এই আজ আমার কেন্দ্রর তৃতীয় অধিবেশনের প্রসারিত হওয়া কার্যক্রমগুলির সূচনা এইটি শেষ করুছু আজর দ্বিতীয় অধিবেশন আমার পরবর্তী তৃতীয় অধিবেশন আরম্ভ করব ঠিক অপরাহ্ন পাঁচটায় সেতবেল যায় বিদায় দিয়ন্তু।